কুন্দরক নি সব উত্তরক উত্তরক ইয়রাতেন জানুরবেন্দ চিনমু উত্তরক ইয়রাতেন জানুরবেন্দ ইয় তাতি কুসিং গুকে কের কে কের কি কোমে ইয়া ইয়া ইয়া ইয়া ইয়া সিং চিনং জানুরবেন্দ কি কো জং ওন রাইনে anak ontorjo biyungku ibuku Dewi Pregiwati seko pertapan Andong Cinawi punggawa ngestina kowe iya Udoroko, api-api kanaten tak jaluk bandane Kresno ulake. Kresno bakal tak bekakak budi sembadani bongo rampungi. Aku ngemban dawe gustiku Raden Suwarko. Aku kudu bisa mbekakak noton dolati Prabu Batara Kresno.